0: থর্মলান তোকতুনা তাহানজারিব আসি আকাশবাণী ইম্ফাল গি সঙ্গাই চ্যানেল দেগিনি চ্যানেল আসি মাখা তাব থরম মেহাকি মতুংদা কংলা চ্যানেল দেগি তাব ফংবিরগনি
1: খুরেল আমাদি রণবীর অনিল সকপা নরেন্দ্র নিগোম্বন সাইরেংবা ওকেন আমাকসম সাইরাংব ইসাই তাহানজাবগ লয়না ফিল্ম ইসাই লামথুকজাবা মতাঙ্গসিদ লয়জারে আকাশবাণী ইম্ফাল হৌজিক সন্দুকচারি খুঙ্গঙ্গি থরম

সঙ্গাই চেনেল হোক লানথক গুড ইভিনিং মণিপুর থৌরম লাইভ ফোন ইন প্রোগ্রাম তাবিব মণিপুরী ফিল্ম ইসাই থৌরম থাকিব মোবাইল নম্বর 8798803293 নম্বর কল তো তাবিব মণিপুরী ফিল্ম ইসাই খানবিনবসিংজরি মোবাইল নম্বর আমি 8798803293 হ্যালো হ্যালো হ্যালো